0: ebo akash phani lein kasatang ijrangi chetan ta shine shna su jana jat ladakh ujung az denanga chongi chirka gun hamu ja ches la tung ik chen mos las kung samen anga job secure khyong ste yot khani dictims gunika laglen ja ches la kas pela ja teno yuli jan kha kuntang soks la yuti ladakh sanga mirsis da ches tang rel te la sir gun shikshan tang yam por shulin jik tang teno yang shilon narendra modi sir gel kap shni exis kor transport da ter ting ne rigel sanu delia lok ses kyote teno kasata shnasul kun ijipsal zati sanajat ladakh ujung ngazden anga chongreli sirka gun lamu jachis tang rgozdom metkhani teams gun tenchi si lasir gun skor laske jib jachis la tungi chenmo ashish kundre ujuk sananga sox paji boda jate no itu tungi chenmo las kun sose nanga rgozdom metkhani sirka gun tenchi tang ujung ngazden anga chongi sirka gun lamu jachis la dik teams kun nanga job secure khyongste yot khan gun laklen nanga khyongchis la labja sala jate no ग्यारह जन खाकुतांग चौक्स ला लद्दाख उजुंग नजदे नंगा निजतोंग ईशुर सब्दुनि मिर्सिस जाचे से लसर गुन शिक्षण तंग यम पोर शुलें जितानो मेल जे छेस चुबदुन ने फर ला सेल्फ इनुमेरेशन इचिर का गुजुक सोंस्ते तनो यंग लद्दाख सी नंगा मिर्सिस सी लसर गुन ट्रांसपोर्ट लु शुक चेज ला छोस तंग सी दिउस क्योंग गुन शी चोक से फंदे फिया छला जात खान गुन तंग लोप्टो गुनी छोक्स ने मीमांस गुन ला जुआ पुलें जितानो kharur zongkhage census laskhage ponbe lhapsone nanga sakti jemyang lhopte lhoptu gregis ladaspa mimangs kunla self enumeration e chirke nanga khaktu shesla jua plaza
1: ma kinken pero kada le mati ladas ma chat na ti gyar gyal kha be na question se sin ki mitan se ku se la ge tene ote bo ke te nang lo shi ba la se ra le tene naning chilo nistong shu sa chi na ko tu si ma tu na le chi fez na ko vire jasti ya le tene ta lo ke te nang ote wa ya ma na ko se ra le tene ote na ko khak tu ches pa ma ne khak chan chu ke le tene dang di ya zo online ga la mo jang ko pa wa ni portal bo se na ma tu se.census.gov.in
2: ne lada sa mi man chongma la jua ne I sense se na khap chongme ne na jale ne I nang ku ga ranga I tho tan tan dan tan bo ne po sasta na jale ne is ka ka ne tho gun yo janma su jang mi si chungya na man
0: khalatse rjonsponi choska nanga sensesi khakur parpon bo mohammad sharibi lapston nanga mirsis lenchesi chirka gunis korla jaksumi jongdar salches gozuk songstanok itus mirsis ifias koste khan lashet pa jongdar salkan doctor zakir husain tang mohammad ishfaq gunis powerpoint presentation rgute mirsis jachesi chirka soses korla shes gyas pela jatenok henatuzla mirsis khakur parpon mus sensesi phantos gunis korla shada jatenok yang enumerators tang supervisor gunis mirsis tho gun nantan jate jachis la labja sala jatenok ladakh ujung ngazde nanga chongde laskha poma artan po jachis mirsi tang yam po ujung ngazde tungi chenmo ashish kundre ujuk sananga ladakh si chongde yanlak phekan gun tang yam po jalta de degrim jiktari jatenok etus ladakh si chongde laskha so sananga chakla jatkan gunis yuljong sananga rangthoni chala gun ladakh ne philo ga chongspel jachis tang rel te iskalas tonsa na sok so jung yot khan gun tungi chenmo ashara jatenok ina soksla sospe nanga lene thonske jachis tang ladakh si rebo pagun la yongo spil che siskas manga salche si skor la tro dur jate nok sospe rings la tungi chenmos yong che chenir dun ja kone rings la jungi chos ne ladakh se nanga startup laska ga yerge salche tang delte thapchus rgyas pa jik dubche jot kan skor la shada jate nok rzong sonam laskung se chos ne nubre tur tu gamili nanga artanji cheni sajing badge jat khan sonam pagun la lakher zgoste sal je se degrim jik talik jatano itus le sonam laskung se pon bo shakil ul rehman skundon se chula tu jatano khyang artanji cheni sajing badge jat khan gamil pagun la lakher gun zgoste sal jatano degrim nanga gamil so se eldom sonam pa ardunchu lakzam tu sal jatano rural self employment training institute le campus nanga FLCRP gunla jak atrugi jongdar salin yot khan jak sumpe jaga rungzot khan gunin anga account page si phantox jung I chosne charji sosor gyute phantox salin yot khan tang mimang school la rungzot khan chosne japstox na sos salin yot khan gunin score la shada jateno yang jongdar ri khak nispe nanga rangrang sose khangpa gunin anga rgozdom met khani dosong gun mazada pene sitap jache si thaps gun score la shizgya aspela jateno ee snasul gun ngejarang hangyasla akashwani leni sanchezla pulinjik tain নুব্রের জংসপন মকুল বেনিওয়ালিস অর্জং এ লপটা সোসে লপচিগুন তংপো সসপাচিক বুদা জাতে নেথুবি সিবিএসি রিগুক তংরেলতে তনসান অসোসেস কর লাট্র দুরুজাতে নক এতুস অর্জংসপন ইস ইউলজং সিনাঙা লপটু গুলনা ইয়ন্তান স্পুস তাকপো সাচে সেফিয়া তুস তুসিকা জিক্সতক জাদিন জুকশেজলা লপটা সোসে লপচি গুলনা কাস পেলা জাতে নক ইয়াং লপটু গুলনা ডিলগে ইয়ন্তান তংপো শ্রিয়ং সি ইয়ারগিয়া সাচে জি থকাং শেত সালা জাতে নক শিলন নরেন্দ্র মোদি ইন জেসেস চঙ্গা নেপারলা UAE, নরওয়ে সুইডেন নেদারল্যান্ড তং ইটালি রিয়াল কাপ কুনি জিসকোর ট্রান্সপোর্ট ইম্পো জাতের তিনি রঙিলা লক্স দেশ কেউ তেনক জিসকোর রিংসলাস কুজাস মোদি রিয়াল কাপ সোসে শ্রীজিন শিলন তং জান গোসিয়ং গুন তং ইয়ম্পো ইয়ালজম জাতে ইউল ফানসুনি পাড়ি তনসান সোসে স্কোরলা সুমরস জাতের তিনি ছাতনি ইচ্ছা সোসে গাছার তক জাতে নক জিসকোর ইস্তিং জুগুই খাগা নাঙা স্কুইজাস মোদি ইটালি শ্রীলন জর্জিয়া মিলোনি তাং ইয়াম্পো ইজালজম জাতের তিনি জুংডেল ইসারফেল সসপা সুংশা চ্যালেঞ্জিক ইপো মালা জাজ
3: ভারত ইটালি জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান 2025 টু 2029 হামারি সাজেদারি কো एक प्रैक्टिकल और फ्यूचरिस्टिक ढांचा प्रदान करता है। हम इस पर समयबद्ध तरीके से आगे बढ़ रहे हैं। हमारे साझा प्रयासों में द्विपक्षीय व्यापार 20 बिलियन यूरो के लक्ष्य की ओर तेजी से बढ़ रहा है। भारत में मौजूद 800 से अधिक इटालियन कंपनी भारत की ग्रोथ स्टोरी में सक्रिय भागीदार बन रही है। আজ আয়োজিত কিয়া যা রাহা বিজনেস ফোরাম সে ইয়ে স্পষ্ট হ্যায় কি দোনো দেশো কে বিজনেস লিডার্স মে এক নয়া উৎসাহ নয়া কনফিডেন্স অর নয়া অ্যাম্বিশন হ্যায়
0: দ্রিং জাগারগাং পেনাঙা শিলন জুরবা রাজীব গান্ধী টংজাক পো স্তানশিক শির গেবগালি ইজাগাছুলার সিনজিক তানো রজং কংগ্রেস কমিটি ঠিপা রিগজিন নাম গেল সোস পেজ দে গোসকিং টংলা সান পাগুনিস দ্রিং শিলন জুরবা রাজীব গান্ধী টংজাক স্কাপস কুশিস গোসকিং আ তাত গুজ জুয়া জাতেনো শিলন জুরবাস ইউলি জিদে তং ইয়ারগেসে থকা ছলাস জাতখান গুনাং টানা জাতেনো লে অটোনোমাস হিল ডেভেলপমেন্ট সাবঅর্ডিনেট সার্ভিসেস রিক্রুটমেন্ট বডি ছস নে গ্রেজুয়েট রেল দানির গিউক সিনাঙা শর্ট লিস্ট জাতখান রেলতোস পাগুনি ডকুমেন্ট ভেরিফিকেশন আজাদিন চিতানুক এল এইচ ডি এস এস আর বি টুংশি রেমাতুলা বাড়ি লাভস্তনে নাঙা লে পুছাউনি জিন্দা চুকনিস পে লপটা খাঁ ছসখা নাঙা ভেরিফিকেশন বোর্ড চু চুগা জাতে রেলতোস পাগুনি ইচ্ছা গুনলা ইজিপচত আজাদিন চিতানুক ইয়াং ই সিরকা বো চিসাল নাংসাল তাং সির নাং জিন ডুক চুকচে সিফিয়া রজং সেপিদি লাস নে লাসকুংস তং লাদাখ পুলিশি লাশেদ পাগুন স্কোস দেও তেনক লাদাখ ফার্মাসি কাউন্সিল ইচ্ছক নে স্পেলখানি কাকেপচিং নাং সিন ফার্মাসি এক চিকসং উরগুগিয়া ইজিপচু জেবগিয়া দি থিম স্টাং চুরগু নাং সিন লাদাখ ফার্মাসি এলডেমসকো তং রেলতে ই কাউন্সিল নাঙা রেজিস্টার্ড ইয়ত খান গুনে ইলেকটোরাল রোল জাতে ইয়তেনক তেফিয়া ই লাদাখ ফার্মাসি কাউন্সিল নাঙা রেজিস্টার ইয়ত খান থুজমি সুজিগা ইলেকটোরাল রোল তং রেলতে সুগজি তং স্পাসপে চিচি গিয়ত নাং মেল জেসে ইসু চাকিস নে চুনি ছেস ইসু সাকসিক ছুকপা দাম্বুচান আগলিং নাঙা ইয়ত খান লাদাখ ফার্মাসি কাউন্সিল ইকসাঙা লেপচু গোস্তানক জরোক জিপসাল ইন্না ইকসাং নে থুকিউসন জাথুব জেজেন লে তং ইয়খরে নাসাগুনি নাঙা দিরিং নাম খর তেলুসতে নক লাদাখ হুজুং নাজে নামলি লাসকুং সিং এস্তন পা সোনাম লোটো সে সেদাজাত খান নাং সিন ইনাল জেত সে সিং ইশুর চাঙা ছুক পা লাদাখ সি ইউলকাক মাং সাত পে নাঙা নামলা খারকোর লুসে সে ছত স্থান হাজা তেন
4: দিরিং মাতি লাদাখ পুরা তে নামজা খর দিলুস বাকি খাস করকে জংস্কার রং দুমা দেন দিরিং আ তোখা তাং সো ইন জো জুজিলা কা তেনা চো দাস কারগিল তেনা চো দা দ্রাস গুন না ছরপা তাং সো তে মান পাঙাতি লে না থাদো থামে রিগুন দাসা খর দে নক তেনে ইয়াং আতো পিতো তে খা চাই চি লুংডাক না ইয়াং পোখা মং নুং তাং সো নক তে ইনা চো মোসাম দিরিং দা নামজা মলা 21 তারিখ সং 22 তারিখ ইয়াং ইনা দু 23 24 25 ইয়ানি পরি ইসু সাঙ্গা চুপা তি লাদাখ লা নামজা মা গ্যালা লুচি নুক সাবা চুবে লুচি থরে তেনে নিমা
0: ইমজিন গাক পাক নাঙা গ্যাগারের মাথাব সে ট্রান্সটেন এগো জুক্তান রেল জাতেনক ই ট্রান্সটেন বোর্ড ছিল চিকস্তং গুপ গিয়া সঙ্গাপচু নে সঙ্গাপচু আকসমি পারলা Kori shmaqtab si rings la gyagari chosne shmaqtab si nanga shmaskyon chakan gun la rox chelmo zat khani rsive nanga yul ngiskwe zungdil la sarjan zat enok. Itu shunshke bilhonpo shungsha chalenjik kori shmaqtab si rings la gyagari chosne rox zat khan gun iskor la chos tuga zatenjik gyagariz tuzgyun jizde shna lukshtan poa borchiz la dotpa stanen inong malto. Lei lunchin kan gyu te la dak si shna sulgun sna togo chusot orgu ngime chusot ngis tans karma shkham chung nga pito go chusot shkha tang pito go chusot ordun tans karma chong guni ka sanchez la pulin jiktano mimas kunis la dak si shna sulgun facebook youtube tang x kuni kang AIR news le gyu te ang san tup che jote no akashvani leni ta shna sulton ka satangi jirangis delsha sanajat
5: Mijiga tuskangoshiga kazukskalashigang jung shichesenok deskalaspo chenmoshigang yong shichesenok deskalaspo chunjigang yong shichesenok skalas

0: Okay, ibu topik sik tarung ye je sal na nga ja topik sik mane jung ara nga era last tus met sa ne mane tus pings te chuat mo lu gale te ve na nga ta te ho ha guru e training sal che sik chi gi mane mane benefit mang po duk le phan toks te ho ha go te duk jung go bo ina ne jung na ma mang po jung chen zer kan bang ha go te duk hele te ne ina khuri gu ka ma han te phan toks po cha che duk gale che je na e ama gu ni te bo chos te ralu gu spel zat na le nga ta rama লুক চোস ইয়াং স্কিউন চেস লুক জাত না তেনে ইয়াং খরিউ গা মাছন তেল দেমো ইজুক চাচিন চুক তেনে মানে গান মুন মে ছিরকাবো মানে দেমো চস্তে তরুং লুশে সি ইজুক সি তুক তা ইনাং নিংরা মিয়াম লেরা স্পেরা চিক চিক তেও জুয়াপিন ইভিন আং নে কাজুক চিক সাং আজি তুক তা ইভিন আ ট্রেনিং চিক পো দিক তাংস্ত নন দিক চি দুয়া জেনা তিও মানে মিরুক তেনাং নে ট্রেনিং বো তাংস্ত টেস্টিং নে তেনে ছাং মে সাং টিওয়া চিন মো বো ইয়ং আনো ভ্যালু এডিশন চালাক পো গাতি পশমিনে শাল জিক থাক না শাল বল দেমো ইয়ং গোস ডেমোজিক তে হিসাবে কাউ গোস না তা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন জি লেভেল জি কুত তে ডান্ডাজ গিও তে মানে না তা নোখান জি নোচে মানো তিউ চি চি গিয়ালে সামনে সং কাচান তাঙ্গা তা দক্সা তি উনিকাল সিরকে কালে তিন তা লো সুম্পা থুরে না তা ট্রেনিং গোজুক ছা চিক তে ও স্পেরা চিক চি নোকে তা কাজুক শিয়াল ডেমো থাকান টেস্টিং নে স্ট্যান্ডার্ডাইজেশন হিসাবে কাউ না ডিজাইন কাজুক শেচুন তেনে টেস্টিং মা বনো মার্কেট লিংকেজ তা তে ও নি সামবে না লাদাখ সুখসি ইউল জি না জাগার জুং নং ইউটি এডমিনিস্ট্রেশন ইন্ডো খুং ইয়াম্পো জুংডেলা ইজুক চোস্তে মানে ইয়ান ইয়ান চেমি রুক চে জানা দাসা মার্কেট চিক চিক আর ইনচান্টিং লাদাখ মেলা জি নং রুগুন লাস ক্যাং ছানো গেলে তে মেলা লাল পোক নিস সং ছাড়তে নাতি চান্তান আমালে গুন সং পাসং তাতে উন ইয়াং জাগারি চোখরিয়া গুনি টুসচোত গুনি নাঙা তা খেরচে ছানা তেনে চাপিক সে মা আরিক ডিম না তেনে ইবি জুপো আসার উমার চাচেস তো গেলে
1: কাস তুগজে চেস কুজাবস রিক্সিন দাওয়ালে তিনি নিয়েরাং খেতেনা WWF এ তিনি সিনিয়র প্রজেক্ট অফিসার জুকস্তেনো তিনি নিয়েরাং আজে দিনে ডিগ্রি মিনে শিকিওতে নিজে চোসপে তিনি কোরিক শুংসকিও বি টপিকা কাজুক চাগলাস জেদাত তেনা মিক্সালি তিনি চাংতাং ইউল জংস নাংকো কোরিক শুংসকিও নাং নিয়ামপো নিয়ামপো তিনি তেনা ইউল জংস তেনা নাসে মিমাংস গুনি ইয়ংগো স্পেলচেস ফে কাজুক চাগলাস জেদাত তেস কোলা মোলাজস তুগজে চে জুলে রিক্সিন দাওয়ালে
0: জুলে
2: Yeah, the general da sanga da tiwe tile ni degree mang sanchez la pulson le ju.
1: Kasa ju.
2: Inna na nyam po tu so dan sandu nga da ski diri degree mekanik gonspa juin.
1: Jule.